0: অভিষেকের 15 দিনেই রাম বনগমন করবেন। আজ আকাশে বাতাসে তারই অশনি সংকেত, শোকে যন্ত্রণায় অযোধ্যাবাসী মূর্ছমান। পুরোজনের সংসারে তাই আজ অরন্ধন, শিশুদের কলকণ্ঠ নীরব, গোষ্ঠে গাভীরাও যেন শ্যামষষ্প থেকে মুখ ফিরিয়ে আছে। আকাশে পাখিরা নেই, শুধু কিছু শকুন উঠছে চক্রাকারে। শ্রীরামচন্দ্র জানেন, ত্যাগ আর দানের দ্বারা নিঃস্ব হতে না পারলে বনবাস নিষ্ফল হয়। তাই ঋষি ব্রাহ্মণ, গৃহস্থ দরিদ্র, আতুর আর অভাজনদের সর্বস্ব বিলিয়ে দিয়ে নিজস্ব সঞ্চয় ভাণ্ড নিঃশেষ করে যেন সন্ন্যাসী তৃপ্তি পেলেন তিনি। বনগমনের আগে এবার তাঁর শেষ পিতৃদর্শন। সীতা ও লক্ষণকে সঙ্গে নিয়ে কৈকেয়ীর প্রাসাদের দিকে এগিয়ে চললেন। সারথি সুমন্ত্র ত্বরান্বিত হয়ে মহারাজের কক্ষের দিকে ছুটে গেলেন তার আগমন বার্তা জানাতে।
1: মহারাজের জয় হোক। যুবরাজ শ্রী রামচন্দ্র, মা জানকী আর দাশরথী লক্ষণকে নিয়ে আপনার চরণ দর্শনে আসছেন।
2: রাম আর শ্রী রাম, এখন আমার এই পাপমুখ দর্শনে অভিলাষ হয়তার। আচ্ছা সুমন্ত্র, তুমি অন্তপুরিকায় আমার পত্নীদের সংবাদ পাঠাও, সত্বর তারা যেন এখানে আসেন। আমি দ্বারা পরিবৃত হয়ে ওই হতভাগ্য নির্বাসিতদের দেখতে চাই।
3: রাজার সুমন্ত্র সারথি সাত।

0: এই কথা শুনে বৃদ্ধ রাজা দশরথের সর্বাঙ্গ যেন অবরুদ্ধ যন্ত্রণায় কাঁপতে লাগল। বিপুল আবেগে রামের দিকে ছুটে যেতে গিয়েই জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। রাম লক্ষণ তখন মূর্ছিত রাজাকে শুইয়ে দিলেন সুবর্ণ পর্যঙ্কে। রানীদের চাপা কান্নায় বাতাসও যেন হাহাকার করে উঠল। সম্বিত ফিরলে স্নেহবিহ্বল কণ্ঠে দশরথ বললেন,
1: রাম, সত্যেন আমি শপথ করে বলছি, তোমার এই বনবাস

0: আমি চাইনি ওই পিশাচিনী কইকি আমাকে প্রতারণা করে সত্য পাশে আবদ্ধ করেছেন। আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি এখনই আমাকে বন্দি করে অযোধ্যার রাজা হও, আমাকে যন্ত্রণা দাও, চরম নিগ্রহ করো, আমি প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করব।
1: পিতা, সত্য ধর্ম রক্ষার জন্য আপনি যা করেছেন তাতে কাকুতস্থ বংশের মর্যাদাই রক্ষিত হয়েছে। আমি তো আপনারই সন্তান, আপনার আদর্শ রক্ষার জন্য এই বনবাস তাই আমারও অবশ্য কর্তব্য। শাস্ত্রে বলে, পিতা দেবতাদেরও দেবতা, আমার সেই পরম পূজ্য দেবতাকে কি আমি জগতের চোখে মিথ্যাবাদী হতে দিতে পারি?
0: ধর্মবীর রাঘব, এখন আমি বুঝতে পারছি এতদিনে অন্ধকমুনির সেই অভিশাপ, পুত্র শোকে তোমার মৃত্যু হবে, আমার জীবনে সেই ফুলতে চলেছে। আমার আমার যা হয় হোক, আমার একটাই অনুরোধ, আজকের এই দিনটি শুধু তোমরা আমার কাছে থাকো। আমার আমার বড় সাধ, আজ প্রাণ ভরে তোমাদের আপ্যায়ন করি।
1: আজকের এই আপ্যায়ন কাল আমি কোথায় পাবো রাজন? তখন সে যে আমার কাছে আরো দুঃখের হবে। তাছাড়া জননী কৈকেয়ীর কাছে আমি প্রতিশ্রুত, আজই বনগমন করব, এখন আর কালক্ষেপের অবকাশ নেই। পিতা,
2: মহারাজ, অযোধ্যার নাগরিকদের পক্ষ থেকে নগর প্রধান হিসাবে আমার কিছু বক্তব্য আছে।
0: বলো সিদ্ধার্থ।
2: মহারানী কৈকেয়ীর কাছে নাগরিকদের বিনীত জিজ্ঞাসা, কোন অপরাধে তিনি রামকে নির্বাসিত করতে চান? মহারানী যদি তার কোনো অসাধু আচরণ দেখে থাকেন সে কথা স্পষ্ট ভাষায় বলুন। বিনা প্রমাণে এই নির্বাসন দণ্ড মেনে নেওয়া তো যায় না। নাগরিকদের চোখে শ্রীরাম অকলঙ্ক, স্বার্থান্বেষী হয়ে এই অভিষেক বন্ধ করলে মহারানীর নামে কলঙ্ক রটবে, প্রজাগণ বিদ্রোহী হবে।
0: শুনতে পাচ্ছ কি? এই হিত বাক্য শুনে কি নিজের মঙ্গল অমঙ্গল বুঝতে পারছো না? প্রজারা রাজার সন্তান, তাদের বঞ্চিত করে বিক্ষিপ্ত করে কোন বৈভব তুমি লাভ করবে? পাত কি
1: কে আছো? বনবাসের জন্য আমার বলকল আর খনিত্র নিয়ে এসো।
3: সেসব আমি আগেই এনে রেখেছি বাচ্চা, এ নাও পরিধান করো।
4: কৈকেয়ী যেন আর বিলম্ব সয় না, রামকে বনবাসে পাঠিয়ে ভরতকে সিংহাসনে না বসানো পর্যন্ত তার স্বস্তি নেই। রাজবেশ পরিত্যাগ করে রাম বনবাসের বলকল ধারণ করলেন শ্রীঅঙ্গে, লক্ষণও অনুগামী হলেন তার। কিন্তু তাতেও তৃপ্ত না হয়ে কৈকেয়ী কুশরজ্জু আর চিরবস্ত্র এগিয়ে দিলেন সীতার দিকেও। সানন্দে দুহাত বাড়িয়ে সীতা তা গ্রহণ করলেন বটে, কিন্তু কেমন করে ধারণ করতে হয় তা তো তিনি জানেন না। রাম লক্ষণ তো রাজপ্রসাদ বিসর্জন দিয়েই বলকল পড়েছেন, কিন্তু সীতা, সীতার পক্ষে কি তা সম্ভব? সংকট অনুভব করে রামে গিয়ে এসে সীতার পট্টবস্ত্রের ওপরেই চিরবন্ধন করে দেবার উদ্যোগ করতে প্রাসাদ কক্ষের বাইরে থেকে ধ্বনিত হলো এক বদকণ্ঠ, তিষ্ঠ! সকলে চমকে তাকালেন, দেখা গেল দ্রুত পায়ে কুলগুরু মহর্ষি বশিষ্ঠ এদিকেই আসছেন। ক্রোধে তাঁর সর্বাঙ্গ কাঁপছে, স্ফুরিত তাঁর জটাভার, দু চোখে যেন রোষাগ্নি বিচ্ছুরিত হচ্ছে।
5: থামো! জনক নন্দিনী ওই চিরবস্ত্র পরিধান করবেন না। কুলকলঙ্কিনী কৈকেয়ী, তুমি তোমার অধিকারের সীমা লঙ্ঘন করে যাচ্ছ। সীতা কেন বনগমন করবেন? পত্নী স্বামীর আত্মস্বরূপা, রামের অনুপস্থিতিতে সীতাই এই সিংহাসনের অধিকারিণী, যদি প্রয়োজন হয় তিনি রাজ্য শাসন করবেন। তা সত্ত্বেও বৈদেহী যদি রামের অনুগামিনী হতে চান তাহলে অযোধ্যার সব নরনারী তাঁদের সহযাত্রী হবেন। ভরত এই রাজ্য গ্রহণ করবেন না, শত্রুঘ্নকে সঙ্গে নিয়ে সেও বনবাসী হবে। তখন এই জনহীন অরণ্য রাজ্যে শ্মশানে সম্রাজ্ঞী হয়ে তুমি রাজত্ব করো।
0: পাপিনী কৈকি চির ধারণ করে সীতা বনগমন করবেন এমন প্রতিজ্ঞা কি আমি করেছিলাম? তবে কোন সাহসে তুমি এমন গর্হিত পাপাচরণে প্রবৃত্ত হয়েছ? আমি আমি বেঁচে থাকতে তা হবে না। কে আছো? অবিলম্বে আমার গৃহলক্ষ্মী সীতাকে সর্ব আভরণে ভূষিত করো।
1: পিতা, মহামুনি, এবার আমাদের বিদায় দিন মহারাজ, আমাদের আশীর্বাদ করুন। আর আমার যাওয়ার সময় আমার বিনীত প্রার্থনা, আমার বৃদ্ধা মাতা কৌশল্যা এবং কনিষ্ঠা মাতা সুমিত্রা তো চিরদিন এই সংসারে অবহেলিতা ও নিগৃহীতা হয়েছেন, তবু কখনো আপনার নিন্দা করেননি। আমার বিনীত অনুরোধ, আমার ফিরে না আসা পর্যন্ত আপনি তাদের সসম্মানে রাখবেন।
0: যদি ততদিন জীবিত থাকি তোমার আকাঙ্ক্ষা চরিতার্থ হবে বৎস, আর চলেই যাবে যখন, অন্তত পক্ষে 3 দিন তুমি পদযাত্রায় নয় রথযাত্রায় গমন করো, এই আমার শেষ অভিলাষ।

0: পট্ট মহাদেবের ভবনের দিকে যাত্রা করলেন। তাই দেখে কৈকেয়ী এগিয়ে যেতেই তীব্র ক্রোধে ঘুরে দাঁড়ালেন রাজা দশরথ। তার জল ভরা দু চোখে তখন ক্ষোভের আগুন।
1: সাবধান পাপিনী, আমাকে স্পর্শ করো না। আজ থেকে তুমি আমার না ভার্যা না বান্ধবী, কেউ না কেউ না। আমি আর তোমার মুখ দর্শন করতে চাই না। শুধু মনে রেখো, সত্যই ধর্ম, সেই সত্য আমি রক্ষা করেছি। আর তুমি আপন স্বার্থে এই ধর্মকে পদ

অনন্ত পায়ে চলে গেলেন দশরথ। কৈকেয়ীর মোহে এতকাল যাঁদের বিস্মৃত হয়েছিলেন, সেই কৌশল্যা আর সুমিত্রার কাঁধে ভর দিয়েই তিনি কৈকেয়ীর প্রাসাদ ছেড়ে চলে গেলেন। একে একে সব রানীরাই উদ্গত অশ্রু নিয়ে অনুগমন করলেন তাঁদের। অভিশপ্ত শূন্য কক্ষে তখন একা কৈকেয়ী

রাজ্যে ভরত এবং শত্রুঘ্নর অবিলম্বে অযোধ্যায় প্রত্যাগমনের জন্য অপেক্ষারত সবাই। অত দূর দেশ থেকে যাতায়াতেই প্রায় সপ্তাহকাল পেরিয়ে যায়, সেই হিসেবে আজই তাঁদের অযোধ্যায় পৌঁছনোর কথা। পিতার মৃত্যু সংবাদ তাঁদের জানানো হয়নি, শ্রীরামের রাজ্যাভিষেক আসন্ন মনে করেই বেশ হৃষ্টচিত্তে গৃহে ফিরছেন তারা।

0: প্রাণ ও প্রিয় শত্রুঘ্ন, আজ এই অযোধ্যা আমার কাছে এত অচেনা লাগছে কেন? সে কি দীর্ঘদিন প্রবাসে ছিলাম বলে? হয়তো হয়তো অদূরে রাজপুরী দেখা যাচ্ছে, চিরকাল যাকে আনন্দ নিকেতন দেখেছি আজ তা এমন অরণ্যের মতো মনে হচ্ছে কেন? রাজার বিনাশ হলে রাজ্যে যেসব দুর্লক্ষণ দেখা দেয়, আমার চোখে কেন তেমনি সব অশুভ সংকেত দেখা দিচ্ছে? শত্রুঘ্ন, আমরা কি তবে কোনো দুর্দৈবের মুখোমুখি হতে চলেছি?
1: অগ্রজ ভরত, এসব কথা অনেক আগেই আমার মনে এসেছে, কিন্তু উচ্চারণ করতে ভয় পাচ্ছিলাম পাছে সেসব অশুভ ফলে যায়। প্রথম থেকেই মনে এক সংশয় ছিল, বিনা কারণে কেন এমন ক্ষিপ্রতায় আমাদের ফিরিয়ে আনা হচ্ছে? শ্রী রামচন্দ্রের অভিষেক যদি হবে সে তো আনন্দযোগ্য, সেক্ষেত্রে সমগ্র রাজ্য তো উৎসবমুখর থাকবে, এমন দিন শ্রীহীন দেখাচ্ছে কেন সে দুশ্চিন্তা আমারও হচ্ছে।
0: চলো সর্বাগ্রে আমরা পিতার চরণ বন্দনা করি, তিনি আমাদের সব দুশ্চিন্তা দূর করবেন।
2: রাজপ্রাসাদের সামনে রথ থামতেই দ্রুত নেমে এলেন দুই ভাই, কিন্তু কই, কোনো মঙ্গলশঙ্খ ধ্বনি তো হল না তো। বরণডালা হাতে নিয়ে উরাঙ্গনারা এগিয়ে এলেন না কেউ, বন্দনা গীত শোনা গেল না। দ্বারপালহীন শূন্য দরজা দিয়ে মহারাজের কক্ষের দিকে এগিয়ে গেলেন দুই ভাই, কিন্তু নিষ্প্রদীপ সেই কক্ষে মহারাজ নেই। তাহলে কি তিনি মহারানী কৈকেয়ী এর কক্ষে? শঙ্কিত পায়ে সেদিকেই চললেন তারা। কৈকেয়ী তখন দাসী পরিব্রতা হয়ে রাজেন্দ্রানীর মতোই আপন কক্ষে বিরাজ করছিলেন। দশরথের মৃত্যুতে তাঁকে খুব সন্তপ্ত মনে হয় না, রাজমাতা হবার কল্পনায় তিনি সুখের সাগরে ডুবে আছেন। কুব্জা দাসী মন্থরা তখন রানীর মতো রত্নমালায় বিভূষিতা হয়ে প্রধানা সহচরীর ভূমিকায় নানা রঙ্গরসের আলোচনা করছে। এমন সময় ক্লান্ত বিপর্যস্ত ভরত এসে দাঁড়ালেন। তাকে প্রবেশ করতে দেখে দ্রুত পায়ে নিষ্ক্রান্ত হল দাসীরা। ঘরে ঢুকে মায়ের চরণ বন্দনা করলেন ভরত। কৈকেয়ী তাকে দুহাতে তুলে ধরে পাশে বসিয়ে শিরশ্চুম্বন করলেন। কুশল জিজ্ঞাসা করলেন, মাতুলালয়ের সংবাদ জানতে চাইলেন। সেসবের সংক্ষিপ্ত উত্তর দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে ভরত বললেন,
0: মা মা মা মা, পিতা মহারাজ কোথায়? তার কক্ষ নিষ্প্রদীপ, সমস্ত রাজপুরী এমন বিষাদমগ্ন কেন? এমন শ্রীহীন মহারাজ এখানে আছেন মনে করে ছুটে এলাম, কিন্তু এখানেও তো নেই। এখন তার চরণ বন্দনা করতে পারিনি, সত্তর বলো তিনি কোথায়?
3: শোনো শোনো বাচ্চ, উত্তেজনা দমন করো। ভরত তুমি জ্ঞানী, ধার্মিক, স্থিত প্রজ্ঞ, তুমি তো জানো ভরত, জীবন আর মৃত্যু ঈশ্বর সৃষ্ট একই বৃন্তের দুটি ফুল। কালের নিয়ন্ত্রণে সেই নশ্বর জীবন

0: জীবন ত্যাগ করে তোমার পিতা সৎগতি প্রাপ্ত হয়েছেন।
1: কবে?
0: প্রায় সপ্তাহ কাল আগে। শ্রীরামের বনাগমনে।
1: শ্রীরামের বনাগমন? কি বলছো মাতা?
0: শ্রীরামের বনগমনে দুঃখ সহ্য করতে না পেরে সেই দিনই গভীর রাত্রে তিনি ইহলোক ত্যাগ করেছেন।
1: রামের বনগমন, আমার পিতৃতুল্য অগ্রজ অযোধ্যার পরমাত্মা শ্রীরামচন্দ্রের বনবাস হয়েছে। কেন, কি অপরাধ তিনি করেছিলেন? কোন ব্রহ্মহত্যা, কোন নারীর অবমাননা?

0: পালনের জন্য শুধুমাত্র পিতৃসত্য পালন
1: কার কাছে?
2: আমার কাছে বৎস।
1: তোমার কাছে কি ছিল সেই সত্য?
2: বৎস শোনো, তোমার জন্মের আগে তোমার পিতা আমাকে দুটি বরদানে প্রতিশ্রুত ছিলেন। তখন আমি সেই বর তার কাছে গচ্ছিত রেখেছিলাম। এখন রামের অভিষেকের আগে সেই বর দুটি আমি মহারাজের কাছে প্রার্থনা করি। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও সত্য ধর্ম রক্ষার কারণে কাকুতস্থ বীর আমাকে সেই বরদানে বাধ্য হন।
1: কি ছিল সেই বর?
2: একবারে অযোধ্যার সিংহাসনে তোমার অধিষ্ঠান, আর অন্যবারে রামের চতুর্দশ বৎসর বনগমন।